আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান প্রাতঃ 5:58, 5 সেকেন্ড। আজ শনিবার 1948 শকাব্দ, জ্যৈষ্ঠ 3 দিন, 2026 মশিহা মই মাসর 23 তারিখ। সর্বরহস্যময় শ্রীজগন্নাথ অশেষ ভক্তি প্রণতি তথা অগণিত শ্রোতাবন্ধু হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করছু আজ প্রথম অধিবেশন মাঙ্গলিক।

পত্র বণ্টন করিবে। আভাসী জরিয়ারে পূর্বাহ্ন 11টার এক স্বতন্ত্র কার্যক্রমে শ্রী মোদী নবনিযুক্ত উদ্বোধন দেবে। রেল, গৃহ, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আর্থিক সেবা ও উচ্চশিক্ষা বিভাগ সহিত বিভিন্ন কেন্দ্রীয় বিভাগের চয়ন হয়ে যুবক যুবতী এই নিযুক্তিপত্র বণ্টন করা। রাজ্যের প্রমুখ ঐতিহ্য কীর্তিরাজি, স্থাপত্য, মন্দির এবং ঐতিহাসিক স্থানগুলিকর সংরক্ষণ লক্ষ্য নিয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছেন বলে সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজ কহিছেন। ওড়িশা রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ, আইআইটি খড়গপুর এবং ভোপালপুর স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার মধ্যে এক অণ আর্থিক বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ অধীনে থিবা 82টি এবং ওড়িশা রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ অধীনে থিবা 212টি কীর্তিরাজির বিকাশ দিগরে এহা গুরুত্বপূর্ণ সাব্যস্ত হেব বলে শ্রী সুরজ আশা ব্যক্ত করেছেন। সর্কিট হাউসগুলিকর সুপরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং উন্নত সেবাকে সুনিশ্চিত করা রাজস্ব পরিচালনা বিভাগ অতিরিক্ত মুখ্য শাসন সচিব ডক্টর অরবিন্দ পাঢ়ী নির্দেশ দিয়েছেন। ভুবনেশ্বরঠারে গতকালে ডক্টর পাঢ়ীঙ্କ অধ্যক্ষতায় এ সংক্রান্ত উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিচালনাগত স্বচ্ছতা, উন্নতমানর সেবা, আর্থিক শৃঙ্খলা এবং স্বচ্ছ বুকিং প্রক্রিয়া নিয়ে বৈঠকরে বিস্তৃত আলোচনা হয়েছে। কটক, বরগড় এবং যাজপুর জেলার হস্ততন্ত কেন্দ্র এবং পার্ক প্রতিষ্ঠা পাই সরকারঙ্ক পক্ষরু বিচার বিমর্শ আরম্ভ হয়েছে। নির্মাণ বিভাগ প্রমুখ শাসন সচিব সঞ্জয় কুমার সিংহ অধ্যক্ষতায় এনেই এক বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছে। কটক জেলার অভিমানপুর, বরগড়ের গোবিন্দপুর মৌজা, যাজপুর জেলার গোপালপুরঠারে এই কেন্দ্র প্রতিষ্ঠা নিয়ে বৈঠকরে আলোচনা হয়েছে জনাপড়ছে। ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ଚାନ୍ଦିପୁରସ୍ଥିତ ପରୀକ୍ଷଣ ଘାଟିରେ ସ୍ୱଳ୍ପ ଦୂରଗାମୀ କ୍ଷେପଣାସ୍ତ୍ର ଅଗ୍ନି 1ର ସାନ୍ଧ୍ୟକାଳୀନ ପରୀକ୍ଷଣ ସଫଳତାର ସହ ସମ୍ପନ୍ନ ହୋଇଛି। ପ୍ରତିରକ୍ଷା ଗବେଷଣା ପ୍ରତିଷ୍ଠାନ ଡିଆର୍ଡିଓ ପକ୍ଷରୁ ଷ୍ଟ୍ରାଟେଜିକ୍ ଫୋର୍ସ କମାଣ୍ଡର ସହଯୋଗରେ ଏହି ପରୀକ୍ଷା କରାଯାଇଛି। ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସ୍ୱଦେଶୀ ଜ୍ଞାନକୌଶଳରେ ପ୍ରସ୍ତୁତ ଏହି କ୍ଷେପଣାସ୍ତ୍ର ପରୀକ୍ଷାର ସମସ୍ତ ମାନଦଣ୍ଡ ସଫଳତାର ସହ ସମ୍ପନ୍ନ କରିଥିବା ପ୍ରତିରକ୍ଷା ମନ୍ତ୍ରଣାଳୟ କହିଛି। ସଂସ୍କୃତି ମନ୍ତ୍ରଣାଳୟ ଅଧୀନରେ ରାଜ୍ୟର ପାଣ୍ଡୁଲିପି, ତାଳପତ୍ର, ପୋଥି ଏବଂ ପ୍ରାଚୀନ ଗ୍ରନ୍ଥଗୁଡ଼ିକର ସର୍ଭେ ଓ ଦସ୍ତାବିଜକରଣ କାର୍ଯ୍ୟ ଜାରି ରହିଛି। ଜ୍ଞାନଭାରତ ମିଶନ ଆପ୍ ମାଧ୍ୟମରେ ସେଗୁଡ଼ିକର ପଞ୍ଜୀକରଣ ପାଇଁ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି। କୌଣସି ସଂସ୍ଥା କିମ୍ବା ବ୍ୟକ୍ତିବିଶେଷଙ୍କ ନିକଟରେ ସଂରକ୍ଷିତ ଥିବା ଏହିସବୁ ବିରଳ ସଂଗ୍ରହଗୁଡ଼ିକର ପଞ୍ଜୀକରଣ ପାଇଁ ଜିଲ୍ଲା ସଂସ୍କୃତି ଅଧିକାରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ସହ ଯୋଗାଯୋଗ କରିବାକୁ କୁହାଯାଇଛି। ଉଚ୍ଚ ମାଧ୍ୟମିକ ଶିକ୍ଷା ପରିଷଦ ସିଏଚ୍ଏସ୍ସି ପକ୍ଷରୁ ଯୁକ୍ତ 2 ପରୀକ୍ଷାରେ ପ୍ରଦାନ କରାଯିବାକୁ ଥିବା ମାର୍କସିଟ୍ ତ୍ରୁଟିଶୂନ୍ୟ ରହିବ ବୋଲି ପରିଷଦ କହିଛି। ଡିଜିଟାଲ ମାର୍କସିଟ୍ରେ ରହିଥିବା ତ୍ରୁଟି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ପରିଷଦ ପକ୍ଷରୁ ଏହା କୁହାଯାଇଛି। ବୈଷୟିକ କାରଣ ଯୋଗୁଁ ଏହି ତ୍ରୁଟି ରହିଥିବା ପରିଷଦ ସ୍ୱଷ୍ଟ କରିଛି। ଏନେଇ ସମସ୍ତ କନିଷ୍ଠ ମହାବିଦ୍ୟାଳୟଠାରୁ ରିପୋର୍ଟ ମଗାଯାଇଛି। ପରୀକ୍ଷା ଖାତାର ପୁନଃ ମୂଲ୍ୟାଙ୍କନ ସଂକ୍ରାନ୍ତ ବିଜ୍ଞପ୍ତି ଆସନ୍ତା ସୋମବାର ପ୍ରକାଶ ପାଇବ ବୋଲି ପରିଷଦ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। କନ୍ଧମାଳ ଜିଲ୍ଲା ପରିଷଦର ଅଷ୍ଟମ ଅଧିବେଶନ ଜିଲ୍ଲା ପରିଷଦ ସମ୍ମିଳନୀ କକ୍ଷଠାରେ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ବୈଠକରେ ଶିକ୍ଷା, ସ୍ୱାସ୍ଥ୍ୟ, କୃଷି, ଉଦ୍ୟାନ କୃଷି, ପାନୀୟ ଜଳ, ଗ୍ରାମୀଣ ଆବାସ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଜନକଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନାର ସ୍ଥିତି ନେଇ ସମୀକ୍ଷା କରାଯାଇଛି। କେନ୍ଦ୍ରାପଡ଼ା ସଦର, ନିକିରେଇ, ରାଜନଗର, ତାଳଚୁଆ, ମେରେଇନ୍ ଏବଂ ମାର୍ଶାଘାଇ ଥାନା ଅନ୍ତର୍ଗତ ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ଗତକାଲି ଅବକାରୀ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଚଢ଼ାଉ କରାଯାଇଥିଲା। ମୋଟ 1737 ଲିଟର ମଦ ଜବତ କରାଯିବା ସହ 8 ଜଣଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇଥିବା ଜିଲ୍ଲା ଅବକାରୀ ବିଭାଗ ସୂଚନା ଦେଇଛି। ଦେଶବ୍ୟାପୀ ଜାରି ରହିଥିବା ଜନଭାଗିଦାରୀ ଅଭିଯାନ ସବୁଠାରୁ ଦୂରରେ ସର୍ବପ୍ରଥମ ଅଧୀନରେ କଟକ ଜିଲ୍ଲାର 8ଗଡ଼ ବ୍ଲକରେ ଏକ ସ୍ୱଚ୍ଛତା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏଥିରେ ଜନପ୍ରତିନିଧି, ସରକାରୀ ଏବଂ ବେସରକାରୀ ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନର କର୍ମକର୍ତ୍ତା ଯୋଗଦେଇ ରାସ୍ତାଘାଟ, ସାର୍ବଜନୀନ ସ୍ଥାନ, ହସ୍ପିଟାଲ ଆଦିର ସଫେଇ କାର୍ଯ୍ୟ କରିଥିଲେ। ପରିବେଶ ସଂରକ୍ଷଣ ଦିଗରେ କଇଁଛଙ୍କର ଭୂମିକା ଏବଂ ସେମାନଙ୍କ ସୁରକ୍ଷା ସମ୍ପର୍କରେ ଜନସଚେତନତା ସୃଷ୍ଟି ଲକ୍ଷ୍ୟ ନେଇ ଆଜି ବିଶ୍ୱ କଇଁଛ ଦିବସ ପାଳନ କରାଯାଉଛି। 2000 ଏହି ଦିବସ ମଇ ମାସ 23 ପ୍ରତିବର୍ଷ ପାଳିତ ହୋଇଆସୁଛି। ଓଡ଼ିଶା ଏବଂ ନିକଟବର୍ତ୍ତୀ ଅଞ୍ଚଳ ଉପରେ ଘୂର୍ଣ୍ଣିବଳୟ ସକ୍ରିୟ ରହିଛି। ଏହାର ପ୍ରଭାବରେ ପୂର୍ବ କେନ୍ଦ୍ରୀୟ ବଙ୍ଗୋପସାଗରରେ ଆସନ୍ତା ସପ୍ତାହକ ମଧ୍ୟରେ ଲଘୁଚାପ କ୍ଷେତ୍ର ସୃଷ୍ଟି ହେବାର ସମ୍ଭାବନା ରହିଥିବା ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଆକଳନ କରାଯାଇଛି। ଏହି ସମୟ ମଧ୍ୟରେ ରାଜ୍ୟର କେତେକ ଅଞ୍ଚଳରେ ବର୍ଷା ହୋଇପାରେ। ଅନ୍ୟପକ୍ଷରେ ରାଜ୍ୟରେ ଆସନ୍ତା 26 ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରବଳ ଗରମ ଅନୁଭୂତ ହେବ। ଆସନ୍ତା 24 ମଧ୍ୟରେ ଗରମ ଏବଂ ଗୁଳୁଗୁଳି ନେଇ ଭୁବନେଶ୍ୱରସ୍ଥିତ ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ପକ୍ଷରୁ ପ୍ରାୟ 15 ଜିଲ୍ଲାକୁ ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇଛି। ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ଏତିକିରେ ଶେଷ ହେଲା। ଆମର ପରବର୍ତ୍ତୀ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣିପାରିବେ ଅପରାହ୍ନ 2:32।

সময় বর্তমান সকাল 9টা। শ্রোতা বন্ধু, আরম্ভ করেছি হিন্দি কথা চিত্র গীতের কার্যক্রম। প্রথম গীতটি মোনালি ঠাকুরঙ্ক কণ্ঠরে অমিতাভ ভট্টাচার্যঙ্ক গীত রচনার, সঙ্গীত অমিত ত্রিবেদী, কথাচিত্র লুটিরা।

শ্রোতাবন্ধু আসন্তু শুনিবা জাবেদ আলীঙ্ক কণ্ঠরে এই গীতটি। গীত এবং সঙ্গীত রাশিদ খান, কথাচিত্র রাজশ্রী।

সে শ্রেণীছি কথাচিত্র অল ইজ ওয়েল, জীবাণকণ্ঠে মেথুন এবং তুলসী কুমার, অমিতাভ বর্মা গীত রচনা, সঙ্গীত পরিচালনা মেথুন, কথাচিত্র অল ইজ ওয়েল।

0: AIR at 90.
1: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য

00 ঘোষণা টি 86 সালা আমা কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে 308.6 মিটার তথা 972 কিলোহার যোগে সময় বর্তমানে স্টুডিও ঘটরে দিন গোটাই বাজবাক যাচ্ছি আমার পরবর্তী কার্যক্রম প্রথমে হিন্দি এবং পরে পরে ইংরেজিরে সংবাদ রিলে করে প্রচার করিব আকাশবাণী দিল্লির কিছু ক্ষণ মধ্যে।

0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি ফসিলা
1: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
2: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
3: বহু
4: হমা
3: এই ঘরর কিছি নিয়ম আছে
4: যেমিতি কি
3: যেমিতি কি এঠি ক্যাশর পরম্পরা নাহি
4: তো নেন দেন
3: সেইটা আমি ডিজিটাল পেমেন্ট করু
4: ও
3: যেমিতি ইউপিআই রে
4: আচ্ছা
3: হ্যাঁ আউ শুন আউ গোটে নিয়ম আছে
4: সেইটা কোন মা
3: তো মুহ দেখাবি ইউপিআই রে মিলিব
4: আপন বি না মা
5: ভারত করে ডিজিটাল দেয় প্রদান
4: সহজ অটে প্রতিটি নেন দেন
6: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি রাইট হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে
7: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
8: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: ভয়নমানে এনে আসন আর গোটে ভয়ন কাহনা কহুচন গরমি বাবদে শুনবা।
1: ভয়ন জুহার।
2: জুহার জুহার।
1: আপনকর পরিচয় আমার শ্রোতা ভয়নমানকর লাগি টিকে দেবে।
2: মুই সুচিস্মিতা মহাপাত্র মন্দার বুড়িচাপড়া ভবানীপাটনারে রহি।
1: গরম তো বেশি হচ্ছে না কে?
2: হয় খুব গরম হচ্ছে।
1: তোম ঘরে কেনটা এসি কুলার কানা কানা লগাইছ?
2: এসি আমার ঘরে নেই না, কুলার আছে যে এসি নে লগামা বইলে বি মুই নাই বলুছে দে গো, মানে আমি আর বাহারে নাই রই পারু না কি নাই।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন গরমি হচ্ছে এটাক নেই সই পারবা না কে?
2: হয় আমি যদি এসি নে রই দিমু আর ঘরু নেই বাহারু না।
1: ইজন গরম হেউছে কাজ হেউছে কই পারবে কে?
2: শুনুছে তো কানা এলিনো কানা গরম করি দুছে তলে, তো এথি লাগি হচ্ছে।
1: এলিনো কানা
2: কানা সমুদ্র তলে গুটে গরম, মানে
1: গরম জলবায়ু সৃষ্টি হইছে নাই কে? চারিয়াড়ে পরিস্থিতি সেটা হইছে, সমুদ্র আড়ু বি ঠান্ডা পবন নেই আসবার না নাই কে?
2: হয় হয় গুমগুমে রুচে বহুত গরম লাগছে।
1: গুলগুলি বেশি হচ্ছে নাই কে?
2: হয় খুব গুলগুলি।
1: গছ পত্র যদি থাকতা বনে করি বেশি করি বলে কানা গরম কম হইতি থাকে?
2: হ্যাঁ গছ পত্র লোক তো কাটি দৌছান, তবু যেতে লোক বাকু সচেতন কলে বি লোক মানে বুঝু না আনতি গছ কাটি দৌছান, খালি ভটা করি কিনা ঘর বনে দৌছান।
1: জঙ্গল যদি নাই কটা হইতি তা বলে কানা এত গরম হইতি থাকে?
2: জঙ্গল থিতা বলে ভুল হইতি তা,
1: খালি গছ লাগালে কানা আমি এই গরম নু রক্ষা পাই পারবা কে?
2: খালি আজ আমি ঘর দুয়ার বনেই বনেই চালিতে যে মাটি ঘর খুঁজলে নাই মিলবার, এটা হি প্রবলেম হচ্ছে আজকালি।
1: বলে যেন সিরমেট ঘর বনা হচ্ছে এটা বি তো গরম বড়াউছে না কে?
2: হয় হয় ঘরে ঘরে পবন নাই বাজবা, কান্থি বাড়া সব ছেকি দৌছে।
1: বলে লাগি লাগি যেন ঘর মনে হি যাচ্ছে এতে লাগি পবন নাই হবার না?
2: হয় হয়
1: খরা দিন তো বেশি খরা তো পুছে, তো নিজর পরিবারকে সুস্থ রাখবার কাজে কানা কানা করুছন?
2: এবে পরিবারকে সুস্থ রাখবার লাগি দিনকে দুই থর গাধুছু, সকালু মান্ডিয়া টিকে পিউছু, কেন দিন পাড়ুয় টিকে পিউছু, কেতেবেলে পখাল খাওছু, পখাল দই পখাল লেখা এবে চালিছে। পখাল ভাত টিকে ভজা টিকে হলে খাই হচ্ছে খানা।
1: হলে গরমি যে হচ্ছে এতে গরম কানা মুখ্য কারণ হিবা বলি ভাবুছন?
2: মুই তো এতে নাই জানে, ফির বি ভাবুছে যে এবে যে মানে কল কারখানা সব হয়ে যাচ্ছে, তো পানি অভাব হয়ে যাচ্ছে, খালি টাউন হয়ে যাচ্ছে, আর আমার যেটা মাটি কমে যাচ্ছে।
1: মেন তো জঙ্গল ফঙ্গল নষ্ট হচ্ছে, গছ কটা হচ্ছে, জঙ্গল নিয়া লাগুছে না কে?
2: হয় হয়
1: গছ কুট বি সবুঠি থা তা টিকে টিকে বইলে বি তো ঠান্ডা লাগিছি তা না কে?
2: হয় গছ তলে যাই না লোক আগ বসুলে আগ কালে, আজিকালি তো গছ গুটে বি নাই পো খুঁজলে বি নাই পো
1: মনে গছ।

0: ପ୍ରିୟ ବନ୍ଧୁଗଣ, ଆଜି ଅନେକ କଥାବାର୍ତ୍ତା ହେଲୁ, ଆପଣଙ୍କ ଚିଠି ସବୁ ପଢିଲୁ। ଆଜି ଆମ ପାଖକୁ କେବଳ 2 ହିଁ ଚିଠି ଆସିଥିଲା। ଆଶା କରିବୁ କି ଆଗକୁ ଆମ ପାଖକୁ ଆମ ପ୍ରତିଟି ଶ୍ରୋତାଙ୍କ ଚିଠି, ମେସେଜ ଓ ଭଲ ପାଇବା ସବୁ ଆସିପାରିବ। ତେଣୁ କରି ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ ଯେ ଆପଣମାନଙ୍କୁ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୁଡିକ କେମିତି ଲାଗୁଛି ସେ ବିଷୟରେ ନିଜର ମତାମତଟି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମ ପାଖକୁ ପହଞ୍ଚାଇବେ। ଆମକୁ ଚିଠି ଲେଖିବା ପାଇଁ ଆମର ଠିକଣା ହେଲା ସାପ୍ତାହିକୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୁବବାଣୀ ବିଭାଗ ମାର୍ଫତ କେନ୍ଦ୍ର ନିର୍ଦ୍ଦେଶକ ଆକାଶବାଣୀ ଭବାନୀ ପାଟଣା ଜିଲ୍ଲା କଳାହାଣ୍ଡି ପିନ୍ 7660001।
1: শ্রোতা বন্ধু, আপন মানে হোয়াটসঅ্যাপ জরিয়ারে মধ্যে আম পাখক চিঠি লিখি পৌঁছাই পারিবে। আম হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 8895994143। পুনি থরে কহি রাখুছি 8895994143।
0: তেবে বন্ধুগণ, আপনক চিঠি অপেক্ষারে রহিলু। পুনি ভেট হেবা আউ এক সুনীলি সন্ধ্যারে আউ এক মনোরম কার্যক্রম সহিত। আজি পাই বিদায় দিয়ন্তু। আজির উপস্থাপনারে মু থিলি আপনক প্রিয় রেডিও সাথী লিপ্সা নাইক
1: এবং মু থিলি আপনমানক প্রিয় রেডিও সাথী নন্দিতা নন্দ।
0: রহিলু, নমস্কার।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধু, গ্রীষ্ম প্রবাহ জারি রয়েছে। এই গ্রীষ্ম প্রবাহ সুরক্ষিত রহন্তু এবং অংশুঘাত নিজকে সুরক্ষিত রাখন্তু।

0: গছ লতা পশু পক্ষী হেবে সুরক্ষিত।
1: আকাশবাণী আম মনর কথা, জ্ঞানর কথা, অনুচিন্তার কথা, স্বাস্থ্যর কথা, কৃষির কথা সবু কইথায় বখাণী। পিলাঠারু বুড়া পর্যন্ত, ঝিওঠারু নারী পর্যন্ত সমস্তক মনকু নেইথায় সে জিনি। সি আও কেহি নহ, সি পরা আম আকাশবাণী। আকাশবাণী বর্তমান 90 বর্ষে পাদ থাপিছি, তার এক স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করেছি। জনে মন্ত্রমুগ্ধ শ্রোতা আকাশবাণীকু নেই কহন্তি,
2: উপেন্দ্রনাথ স্বাইঁ, খমার সাই, ডাংমাল, থানা রাজনগর, জেলা কেন্দ্রাপড়া, বয়স 86। মো পিলাদিনর কথা, 80 বর্ষর ঊর্ধ্বর কথা, গাঁ গহলির দেশর খবর শুণবাকু ব্যগ্র মানুষ, গীতনাচ দেখবাকু ব্যাকুল মানুষ, কৃষিকার্য জাণবাকু ইচ্ছা থাকা মানুষ, গপ শুণবাকু আগ্রহী মানুষ, রেডিওকু সাহারা করুলে। গাঁ গহলির গোটিয়ে রেডিও চারিপাখে ঘেরি বস, নীরবরে দেখতে শুণতি। নদিয়া বিহারী মহান্তিক শিশু সংসারের গপ পিলাঙ্কু আমোদিত করিথায়। পরে পরে কমিউনিটি রেডিও আসে, সেঠারে প্রবল ভিড় হুয়ে। অবসর সময়ে যিয়ে যাহা প্রোগ্রামকু জাণিবাকু ভল পায়, শুনিলে তাহা আই মা কাহিনী করি লাগে। লোকে কৌতলে আকাশকু কিয়ে এপরি করুছে, লোকে একাঠি শুনুলে, দুঃখ সুখ বাঁটুলে, ভাগবত শুনুলে, সে সময়টা এইভাবে ছিল। সঙ্গবদ্ধ জীবন যাপন করুলে, শান্তির তা সবকিছু শান্তি লা। কিন্তু আজির ব্যস্ত মানুষ, ব্যস্ত যুবক, সময় হবুনি, সময় হবুনি, ফোন মাধ্যমে বর্তমান সবকিছু দেখুছেন, এপরিক পাঠপড়া মধ্যে রেডিওর তুল্য কে হুয়ে না। অন্যান্য বৌদ্ধিক শক্তি থাইপরে, কিন্তু সঙ্গবদ্ধ আসব কোটি, কমিউনিটি আসব কোটি, শৃঙ্খলিত আসব কোটি। অল ইন্ডিয়া রেডিও সম্বোধন করুলে, পরে পরে আকাশবাণী নামে নামিত হুয়ে, ইহা মর অনুভূতি সেত বড়কার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী দেশবন্দনা মালতী লতা প্রধানকর রচনার শুনন্তু সরোজিনী হেমব্রমক কণ্ঠরে।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনা শুনছন্তি দেশবন্ধনা, আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। শেষ দেশবন্ধনাটিকে সমবেত কণ্ঠে গাইছন্তি নীলশৈল কটকর কলাকার মানে। গীত রচনা রাজকিশোর দাস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চে টিনাদ সিমেন্ট উপরে।
2: পরবর্তী গীত রামলাল ফানিঙ্ক রচনার, শিল্পী নরেন্দ্র চঞ্চলঙ্ক কণ্ঠরে

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনি শুনছেন নরেন্দ্র চঞ্চলক কণ্ঠে হিন্দি ভক্তি গীত। শেষ ভক্তিগীত সুরজিৎ রায় নমানঙ্ক রচনার